অভিযোগ স্তম্ভ কর্মদম মাজ ভরি গে মামচি গরমি বারে আয় আমি না তো গরমি দিপে মামম আগর দুখাদার সমাজ ওয়াই খুরিঞ্জ বলিব।